কফি সেখানে আমার সব কিছু গঙ্গা জি সফাই ওর স্বচ্ছতা নদী হম আপনার সভি লোক কর সকতে হ্যাঁ হমে গঙ্গা জি প্রতি আপনার गंगा का दोहन बंद हो सके और सही मायने में यही माँ गंगा की सबकी सेवा और उपासना है।

same. ও খাওয়াকে ফের খাইছে তো খুব ভোক আছে খোলা খোলা ও দেখা আচানক বেচেন হো গিয়া আর কুছ নেই না বা